0: রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহ গে ইসমু ফুলুম ফাশায়গান নামে দুয়ালুগ আলিখম ফিতুরি হাম জেহে বগুদু গন্দে বমে
1: ওয়াল্লাইলি ইযা সাজা
0: আদি রে গন্ডু আন্দিরখম ফিতুরি হিমেম ওয়াহিন্দু এরে গন্ডু গন্দে বমে
1: মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা
0: খালেগ ফানুগ ভেরি রাস খালাঙ্গে খালেগ ফান দু কোশে নুলবাই আদি নুর হুম ওয়ে বডিয়ে নুগনবাই
1: وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى
0: আদি খালেগ ফান টাকা দুনিয়াবরে আখিরাং হেওকাম বড়খাং কাশবারে
1: وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى
0: আদি নিখাং হুরে খালেগ ফানগ ভেরি রস খালাঙ্গে খালেগ ফান দেব্বান খাং কাশবারে দেং খালেগ ফান রুহি বড়া গন্নবানতে
1: أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى
0: খালেগ ফান ইয়তিম খমগা ওয়ানিকো একলাঙ্গ খালেগ ফান দেখে বড়িগে নুয়ে হিয়ে দেং একলাঙ্গ খালেগ ফানং হিয়া ওয়াহিকন দিয়ে
1: وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى
0: আদি খালেগ ফান হায়রাম বে বড়া গিম ওয়ানিকো একলাঙ্গ খালেগ ফান দেখে বড়িগতে দেং একলাঙ্গ খালেগ ফান মগু দেখে বি
1: ওয়াজাদাকা আইলান ফাগনা
0: আদি ফাকির খমগা খালেগ ফান ওয়াতি একলাঙ্গ খালেগ ফান দেখে বড়িগতে দেং একলাঙ্গ খালেগ ফান মুসন্দি কুরবি
1: ফাম্মাল ইয়তীম ফালা তাকহার
0: দন্নাশ ফাহে খালেগ ফান ইয়তীম কুজ্জা নিকমিত কো নুলবাশ
1: ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার
0: আদি দন্নাশ ফাহে খামকং ইদি আন্নমিহা খালেগ ফান নূর হুম গে বাস ফুলে বিদাল নুয়াশ
1: ওয়া আম্মা বি নিমতি রাব্বিকা ফাহাদ্দিস
0: আদি দন্নাশ খালেগ ফানুগ ভেরি রস খালাঙ্গে দিব্য নিয়মতুগ ওয়াহক ফাহে খালেগ ফান ওয়াহক দক্কবা উলুবাশে।
2: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টজ।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুম কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কি হিনে
1: নানে ফুল ফিলব
0: ওয়ার রাঙ্গাল ওহে তা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবেহি এফ এম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগটি তিরিহুগা
2: শাবিয়া

0: আওয়াহ দামা
1: দম ভেলিকানু মাথি দুয়েলামুন জাতিন পুঞ্জে এনেকে আদ্দিলা নোরাল্লা দিককল্লি হিনিতুম ওমা একুগে জাতিন গে আতুগা নোরাল হিফালিয়ে এ মুনুম বেস ফেন্নানি উফা বিরকামে দেজুয়ানু একুগা কুরিয়ং হিঙ্গাগাতে ডিংকিয়ংগরা ইন ফাজনা ফেনমুন নোরাল গে হিনিতুম বুম ফান্ডু ভেগেন দিয়ে এ বগুতু নোরাল গে আতুগা জাতিন হিফালি সাবিত কামা একুগে জাদিন কে মুনা নুরাল্লা বালা লেবনে এ মুনুং এনে ফেনুনি ইয়াকিন কামে নুগুডানি ফাদা আজুমে বেস তেলল কবি এ ডিংকি ইয়াঙ্গরা হামে চেহলামুন ফাজনায় নুরাল বালালি এ ফাজনাইনি ইসো বালানে এ মুনু কে কুলাবরতা সিররু কুরং উলে কাহলে ফাজনা কি হিমেন কাম গে ফাহাতু কবা মানা নাগামবি কিহিনে কামে নুরাল্লা কন্নে গুনে এহা ফাসে হ্যাঁ বালিকাপুর কোফানে হেনে বেস হিয়ে নুয়ে এ হিয়ালাকা গেল্লি ফেইন্দা এনে গেয়াথা জাতিন মাডু মাডুম ফিত্তালিকাম গে ইউসাজ করে বুনে

0: আৰমেনা দেনলি বিফাবা মেসেজকি WhatsApp নম্বৰ হাতে তিনিং একেং হাই নোৱে ফাই নোৱে কলি বিফাবা মেসেজে
1: নিমুনুম হো তে অফি হুগে কুদিন নাই কো বেবি রেগণুকে কেওমুগে তেরেং হিঙ্গা দিয়া কান্তকা মেদো আহরে সিদা বদ্দল কো ওয়াহক দাকালম বেণু এ ওয়াগুতো আহরে দেখকি ওয়াহক তাকাকি হামেকনি সামাসায় কাং হাদা ফাহুং গিয়া দিয়া মগমতি এহ মানে নেগুন্না মা মাফ কুরাশে বুনেলি বর ফরওয়া কুডকো মেদো আহরে গবুল কুরং একি মাফং এদু মেণু এই কামুন রেকেন দেখকি ফিন্ডি বাহানায়ে তিবাগে হিতুগা আহনামেদু অন্না সাফ লোবি মজলা কাং হাদা আহরনা ওয়াকিবা বেনু নোয়াতি তিবা বিরুগন্ননি কামাবুনে এতা তিবি এমমেঙ্গে কুরিমতিগা আহরেন হিহেদি কমমে দুয়াহকু তিবা আহনদে গদরা ইহুতিরা মামেদু কুডাকোবিস বিসনালু মেন্নেতি তিবাগে হুসাস্তকাং আহরেন ফুরাসার কুরিওয়াগুতু তিবাগে মুনুমতিন ফেনুনু আসরা হিদ্দতিকাং আদিবে সাহারেঙ্গে হাঁদানু ফিলাকেন নেনুদে তি আহারেঙ্গে ব্যাবেরিয়া আহারেঙ্গে রাক্কাতেরিয়া আদি আহারেঙ্গে এম্মে গ্যাং একুয়েরিয়া নামাবেস তিবায়া গদরকুরা বাইগে কুরিমাতিগা আহারেন তিবা লাদুগন্নাওয়ালি আহারেন বেনুমানি তিবাগে কুরিমাতিগে ইশিন্দে সিদা তিয়া লোলা বালাগেন হুরে তিবায়েন হাগুয়া তেদুবেরি ফুরিহম মাফাকু মাফাং এদেন মি মেসেজ আড়ুইবিজ্জে নামা আহনা গুড়ালা দিয়ে